দেখ বাল দিশা মানু বুরবানে দিল চমরোড়ে রহ গে মেরে দিল দি দিশা নু জগ জানে দিল চমরোড়ে রহ।